0: লেবষ্ট্ৰাৰে কৈছিল, তুমি যদি জ্ঞানী হ'ব খুজিছা প্ৰথমতে তোমাৰ জিভাক শাসন কৰা। এয়া আকাশবাণী তেজপুৰ। এতিয়া 6 বজাত গুৱাহাটী কেন্দ্ৰৰ পৰা প্ৰচাৰিত অনুষ্ঠান আমাৰ কেন্দ্ৰই ৰিলে কৰি শুনাব।
1: মুকেশ কুমার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মেলবর্ন মে অস্ট্রেলিয়া কে প্রধানমন্ত্রী অ্যান্থনি অলবানিজ কে সাথ বাতচিত করেঙ্গে। দোনোঁ নেতাওঁ কে বীচ ব্যাপার, রক্ষা, প্রৌদ্যোগিকী, শিক্ষা আর জনসম্পর্ক মজবুত করনে পর চর্চা হোনে কি সম্ভাবনা হে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কা ভারত অস্ট্রেলিয়া মুখ্য কার্যকারী অধিকারী মঞ্চ কো ভি সম্বোধিত করনে কা কার্যক্রম হে। শ্রী মোদী মেলবর্ন মে প্রবাসী ভারতীয়ों সে ভি বাতচিত করেঙ্গে। শ্রী মোদী অস্ট্রেলিয়া কি 3 দিন কি যাত্রা পর কল শাম মেলবর্ন পৌঁছে থে। প্রধানমন্ত্রী নে মেলবর্ন মে ভারতীয় সমুদায় কা গর্মজোশী সে স্বাগত কে লিয়ে আভার ব্যক্ত করতে হুয়ে ইসে অবিস্মরণীয় বতায়া। হমারে সংবাদদাতা নে বতায়া হ্যা কি স্বাগত সমারোহ মে স্থানীয় কলাকারো নে সাংস্কৃতিক কার্যক্রম প্রস্তুত কিয়ে।
2: सांस्कृतिक प्रस्तुति की शुरुआत ऑस्ट्रेलिया के पारंपरिक वाद्य यंत्र डिडजेरिडू और भारतीय तबले की अनूठी जुगलबंदी से हुई। कार्यक्रम का समापन ऑस्ट्रेलिया इंडिया ऑर्केस्ट्रा की प्रस्तुति से हुआ। कलाकारों ने एआर रहमान के प्रसिद्ध गीत माँ तुझे सलाम की सिम्फनी प्रस्तुति देकर दर्शकों का मन मोह लिया।

প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়িছো আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়বলে। মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ, মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটো পলর নির্ভরযোগ্য বাতরির সঙ্গে আমার ওয়েবসাইট আকাশবাণী .gov.in। নতুন ভারত, ন রূপত আকাশবাণী।

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি বৃহস্পতিবার, 1433 ভাস্করাব্দর আহার মাহর আজি 24 দিন, 2026 খ্রিস্টাব্দর জুলাই মাহর 9 তারিখ। পঞ্জিকাৰ পৰা পোৱা তথ্য অনুসৰি আজি কৃষ্ণপক্ষৰ নৱমী তিথি। আজি সূৰ্যোদয় হৈছিল পুৱা 4:42:05 আৰু আজি সূৰ্যাস্তৰ সময় সন্ধিয়া 6:14:43।

অনিতা ভট্টাচার্য কণ্ঠত ভজন শুনিলে। এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। খন্তেক পাছতে অর্থাৎ 2 বজাত মিড ডে নিউজ।

শ্রোতাসকল, এটা নিবেদন করছো আজির দিনটো অনুষ্ঠানটির। আজি হয়েছে বৃহস্পতিবার, 1433 ভাস্করাব্দর আহার মাহর 24 দিন, 2026 খ্রিস্টাব্দর জুলাই মাহর 9 দিন। প্রত্যেক দিনেই হয়েছে বিভিন্ন ঘটনাবলীরে ভরপুর, প্রত্যেক দিনেই বিভিন্ন ঘটনার ইতিহাসের পাতত খোদিত হয়ে আছে। আজির দিনটো তার ব্যতিক্রম নহয়। আজির দিনটো ঘটা বিভিন্ন ঘটনাবলীর এক চমু বিবরণ দিবলৈ লৈছো। 1810 চনের আজির দিনটি নেপোলিয়নের অধীনত হল্যান্ড ফ্রান্সর অন্তর্ভুক্ত হয়। 1816 চনের আজির দিনটি আর্জেন্টিনায় স্পেইনের স্বাধীনতা লাভ করে। আজির দিনটি আর্জেন্টিনাত স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। ১৮৭৭ চনের আজির দিনটি টেনিসর উইম্বলডন প্রতিযোগিতার উদ্বোধন হয়। 1951 চনের আজির দিনটি ভারতবর্ষত পোনপ্রথমবারের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার ঘোষণা করা হয়। 1999 চনের আজির দিনটি চুক্তির আধারত নির্মিত চতুর্থটো তেল শোধনাগার নুমলীগড় তেল শোধনাগার রাষ্ট্রের মুক্তি করা হয়। 2006 চনের আজির দিনটি জার্মানীত অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলত চ্যাম্পিয়ন খিতাব লাভ করে ইতালিয়ে।

0: ধন্যবাদ।
1: খুব সুন্দর। এবার দর্শিকা, তোমার ওসরে আহিছো, তুমি শ্রোতাক কোনটো গীত শুনাবা?
0: মই মহালক্ষ্মী আয়ার মেমর খালিকি পোয়া গানটো শুনাবো।

শ্রোতাসকলে যুৱবাণী অনুষ্ঠানটি শুনিলে। এয়া আকাশবাণী তেজপুৰ। এতিয়া আগবঢ়াইছো খগেন মহন্তৰ কণ্ঠৰ দুটিমান গীত। কথা কেশৱ মহন্তৰ।